Moro bunga yang ngoi kumake ko kumang ngate tsiki wala e wala wa tuwi ka ke tin men tu kong ka radio XK FM tamo lagi tang ngayam ke yang program e wa yif ki ho na kamasin ng e program e wala ka ngandang yan kami guling niya gang nawa e ke din takhan miyang wami Oscar kabin nam tutan ng ng program ang ulis siya gito ko ngayang e ke kanda din takhan tom kawala ko ha Tuh, maaf ini tuh tau kuat kabe orang ku fakola ku tuh kaget dia tak meminta. Program aja nung ku agi ke kamu kaya orang nak kaya ke kau sih sih kecuali lagi asing ya ke kali sekolah kali guna ku kagon nak kaya program aja nung oh ke kali ngonggam gentam ke wasit Afrika mungkin aku ang nak kaya program aja nung. Tetapi kaya ku agi nak kaya orang ku program aja nung ku kong tali Inggris Kalau mengenai cikir Afrika sih, tu program mengatuk tau akik. Oh, mahu kami sing menangkal tulah kasing ni akawa. Tuan ini tu apa yang dia tak, of dia tak. Atau dengan tu program mang akali kamu kuya. Ah, tapi kalau macam tu ayah program orang sakuya, orang sakuya program ayah cuan. Muka akang tu ayah orang muka orang sakuya, orang sakuya. Program macam ni kau pasti kaya wah tidur lekat tidur lekat hikaya kau mesti dah kacang mengokim pada mereka ehem kau sengkuan ini kau 18 ehem awu ehem afrika orang ngai awu zlaka rakan tam kuada aku kaya program macam mumumci mumuka wajika hei katsiki hei aku ada mukogu kahaki kau kan ya ki aku lenu aki ki kakui aku lenu aki ki pelikutu katanya ni o terus kehi anu alungsa or anu mantau sekolah katanya ni o tak aten tua katuna ahilik oke ahilik ki avilungsa terangga o tak adia askola kan kaya o akan kaya program atau nama kutu semanit su akaya ka manit su asengka untuk dah sesen tu nak kau kagun Kami tuan si guna platform di nang. Mumum agam eh, mumum nanti mumum nanti mumum kuat sungguh tuan ni guna kuat tuan je kem si guna kaya ohi mah entertain eh kaya ohi mah dah kacang ni asal nak kerja ni. Kau dah asal nak katum ya kamsika in reality. Katum ya kamsika. Kau si kem asal nang sumpah sungguh kesan nang. Tam kosan nga tu kan ni mga aotawa mtwa mga aotawa mtwa o mga nga mga apito pito miyam si ina atsundu si kaya ay na atwa ang truta nga hiyo wala ka asing hiyata ni niwa kwa ma or kama or daw mga he kahit nagiging kapag ang ano ni me akatuan ini peradvan kaya kuah atang kakang ngosike di anu van cik iklan kakatuan cik iklan kakatuan kan yang kaya asingnya atuh tak awuzil kamu kuya ka kaya kang es leker es normal ek khanit myself mar in the long run Zarkom en zarkan en zarkom en zarkan. Dat is zomaar awuzelijke. Maar toen mag je niet, maar toen mag je niet. Maar, als je niet gaat zien, kan je niet wat diebi. Kan je niet wat diebi hier zie, hier in Nema kakam. Me koel dat je toch niet hier in Akirka. Even de beste dokter in de land. Toe wat wissa. Ku ngah, kita mah eh, esan lagi mangosan ngau diwit, esan lagi angosan ngau diwit ya. Kacian nampca gogodang, tersebar di problem nukum. Mcak takleh taya atalam ca, mcak takleh taya akom ca, mcak takleh taya eh cikisgi. Kamu tuan nampca akat mom cak lagi kamu, titi taya kang hea atalam ca nampca. Ia full klar no, ni agak sukar terkenu, ma otgi ma o ma kaki na, tak kulat gih aku memikat ka,
ก็มาเอกะค่ะจิกิทำเจ๊ตำสักดาอูจระก็มาเอกะค่ะก็ค่ะกวงก็ค่ะกวงหากินนี่มาก็เอกะทำเอ็งเซลเมื่อเวิร์กกิสเบื้องต้นดูนเดสวาร์ยังขนมสไปด์วิสเดสวาร์ก็เอกะค่ะก็ตุ่มอัตระกิอัจฉริมกิสงั้นจิกิมากรมชูกรมชูกรมชูกรมชูกรมชูกรมชูหากิกุ้งกิบอมบายตาสกิกุ้งงาควาดูลียังค่ะกิกุยมีกิสงเลยเอ็นยูมาเอ็นยูคุณบังเกิดตัวเวลาคุณมาคุณดียังอักตุมาอันเอยังเคยจะอยู่ best ตลิวุฒตะกังเนี่ยตรงอีจะหัวตลิตะกังเนี่ยตรงอีจังตุมาคุยอะกงคุยจีกำลังกินหัวเจ้าวะกงคุยจีกำลังกินหัวเจ้าละวันที่มาเกิดตัวกันตุมากันเอ็กก็พรบีร์ตลาอาพรบีร์เป็นนัดเดรักันเอ็กก็คงว่าจะเรียกว่าจะเสียอาเอ็กโนเรียร์ยาอาก็เนี่ย I'm on my own แต่เอ็กอามังงมีเอ็กส์ขรุขันุกสู้เอ็กซ์จะดูนว่ามาฮัตเดซายามาโอ้ที่มีการตัวมาโอ้ตะกุลาจะก็มีมดกุลาจะก็มีบักุลาจะก็มีกากุลาจะก็มีทุ่งกาตัวมาขากินงานตัวมาปังกันที่มาปังกาEn kom di dag, ya ekha ti wuse ekha di bitam, atam di bituna. Ya ti dhe mikala nga makha kwa to. Or makha gomdi, or makha gombata dzawa, di best talivan. Adi yang atin chake sputali, adi yang kul kule tske hea ato. Se khandet fe yu dun. Takta aga amta tuwa sin kwa ke ti kwa ke tske hea, amwa wuse laka hea, kwa ke aa. Midi o masinda tske hea ngwa ka chwang, masinda ka tuwa dzala.Masinda tsiki angwa ka tsang masinda ka angwa oka ta kwa ata kule ngomi ki kakwe ata kwa ata kule ngomi ki lukuto Wan ina ka tsi mako ngayu ka tsiki aga tisa ya Ya koge mong litawa magtoto tabaka kakula mi buloso ngang kakula mi bango ngang kakula mi mtsukutsa dang Mtsi min akalma konya mtsi akalma konya mtsi akada omako akonyaจิกสกินเลยคงตัวนุ่งสูงคงเคล็ดสิคุ้มวังเอามาคีอาหัวสูงเขาเย่เฮ็ดเอเดงเฮ็ดเดียร์เดียร์วันนี้เป็นเมื่อคืนนี้อาสูงเขาหืมกระทำไมจะกระเสียงเอจะปัดทีเสียงจะเข้าเสียงเออันนี้แค่ได้เรื่องที่จะอาหัวสูงเขาเที่ยวเวลากว่าเฮ็ดกิจกรรมอันตัวตัวมีข้อยาตัวมีง่ายตัวมีเก้าอย่างตัวมีผมอยากดูมีเอกเห็ดนี่มีร์นี่วันนั้นโอ้กำมันก็จะอักก้าวันอาทิตย์ที่ทำเอาซะละก็ที่แกอ่างงูกัดช่วงมีอาทิตย์จะดูมีกี่ก้าเอ็นมาสิ่งนี้ดิสมีดีร์บารักันต์ทุกคนก็มาโก้ขากันต์ก้าเอ็นอวดก็ not even ก็มาคุยนักคุย the serve the dark คำว่าดิสิ่ง the serve the darkคุ้มงั้นก็ตัวกลางกันกลางกันตายดิเซลดิดักคำตัวเงากันเงาแต่ถึงดีเวลสักเกมตัดกันสิกะเอสักเกมก็ความมันตัวยากันหนุ่มกูว่าไงยากันหนุ่มตั้งชุดชิดใครตาโอ้ไงยังนึกก็จะกูก็อุจลตุนคุ้มงั้นโอ้แต่น่าจะดีนะที่สาอัศฟอลมิสกินหรือกามัวเนี่ยMali atama cungkang, en mali toko gua, osal melkin, kelat komen kan. Kagawa, kasih atu tu awuzela ka, ka anak awuzela, ku bangga asing, kawa vakar skrek, abang balanso awa zero. Mali juni makin gawa abang gua kaya, he angat ke awuzela koya. Within a week, or 3 days, 4 days.Aku bangga asin sekali melihat dan disepi kuah. Terus monu cuang dah ku asik kula meluni. Terus monu neng cuang neng. Sekolah ku asin ya tu tu tuh ya awuz lah kau meluni doa. Tak aku ngah eh. Mie ngau wana 2500 ti. Mie ngau wana 5 days ini. Kau sekali mungkin ngah yang tadi ki. Yang tadi mungkin kawa. Mie miskel disen. Kamu mamat ringku kumta ah.Waar zal ik dit krijgen morgen? Ik wil het niet meer doen met mijn ogen. De hele 5 days is gewoon niet voor die dag.
asemaljuni awu simona unce eh oka koma simona utsaka tsika qothuke uthi la awu simona unce simona utsata afa imagine 5 days imagine 3 days imagine 2 days hasa musika nlasne kaqoqa kaqotsike atasinsike kaqoba kwathu entsukufela al tsikam tsikam mkwiqhoqoma kungu tsikam kumukungu mkungu toma Mitwisin 500 tega tsi aga guame mago ngago miskin 500 aga gukata atkawa skelter oga ma desin na nani aga gukata atkawa skelter welke he atakren baike yang ma fiela tsi ka aku uzala oya ma ki fiela mka ka atkaw tuna malendoa ta anim angin niye me ma or me pa or me bat ok al ke wana tini meljuni da kufanga per dag he nuk amike mali per dag tindrandi he Perdah tu nak rendih. Aku ingat eh, kaya kita kos kali. Aku ingat eh, kaya kita kuat itu ujung. Tapi maka kita aku wardir ya, aku tiada sal nuta friderak ni. Tapi maka kita direct ni ya. Ia sih di sana kerip ya, kerja kerip. Gua kerja kom gua kerja kerja cikulu. Asal folfan tinaran ni ya, semua. Gang gang ko sing tekla asra fol fon tinran ni yon kwatsi ya ko wuzala marak tagwar ma mide fiertes kan tmom gam dauka ma igbe ko kwasins ki anqa wa tekla ka tuwa tmom kan tmom ka ngo oka ma igbe ko kwasin even tkawe akakla that means a human being like you anqa okwa a Tak akui, tak nyawa stres. Kasihnya di manir huye, manir ya abehanda o, cepat hodeng hegie cecon asihnya anak oya oke, hegie kaya gonu. Untuk tak ngai, tak terkis aku a abskrip cua. Abskrip mewa ni, ekwal next dunia di meteu ni, maka ke fan mewa a. Kasihnya aku lang nomi kili kuto, kasih aku lang nomi kili sprina. Engo kwa mi gitsike atu ekhame hande vas gigise kwa afskrif idv kakta kul oplatfon na an mati khajo ngo ti khagbe ye ke long sen khati ti khisi tsukula ka asinya da ne ngo tsa tsa ngo ya kuvang ya agu kha ke ya bukuni I am done tkase tsike lo mskin ka se ko giam ban akon ka kula akhoi ka kula Ada orang nak berhandal agit sikit atau nostalgia kau mengata ni, ngah kui kui muda ni ada sejawana. Atau mesti nak kau nasa, angkat lagi muda bang. Mungkin kan, aja kalau kau kalah, oh, ada di bila